0: ଶୁଣିଛ? ଭାବୁଛି ଆମ ବିଜନେସଟା ଆଉ ଟିକେ ବଢ଼ାଇଲେ କେମିତି ହୁଅନ୍ତା?
1: ତମକୁ କିଏ ଅଟକଉଛି କି?
0: କେହି ତ ଅଟକେଇ ନାହାନ୍ତି, କିନ୍ତୁ ବୁଝିପାରୁନି କାହାଠୁ ସାହାଯ୍ୟ ନେବି।
1: ଆଉ କାହାଠୁ?
0: ତମଠୁ। ଆଚ୍ଛା ତାହେଲେ କୁହ।
1: ଏତିକି ଜାଣିନା, ଆକାଶବାଣୀ ଅଛି ନା? ମୁଁ ଶୁଣିଛି ଆକାଶବାଣୀର ନେଟୱାର୍କ ଦେଶର ସବୁଆଡେ ଅଛି।
0: ସେଥିରେ ମୋର କଣ ଲାଭ ହେବ?
1: ଦେଖ, ଲାଭ ଅଛି ହିଁ ଅଛି। ଯୋଉ ସହରକୁ ଯାଅ, ବିଜ୍ଞାପନ ମାଧ୍ୟମରେ ଉପଭୋକ୍ତାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିଯିବ।
0: ହେଲେ ଆକାଶବାଣୀ ସହ ଯୋଗାଯୋଗ କେମିତି କରିହେବ?
1: ଖୁବ ସହଜ, ମୁଁ କହୁଛି। ପ୍ରଥମେ ଟେଲିଫୋନ ନମ୍ବର ନୋଟ୍ କର, 870-001-4242।
0: ଆଚ୍ଛା, 870-001-4242। ଏବେ ଫୋନ ଲଗାଉଛି, 870-001-4242।
2: শ্রোতা বন্ধু, আপনার টিউন করেছেন 102.6 এফএম কু আকাশবাণী রাউরকেলা কেন্দ্র কু শুনেছেন কতটি ভক্তি গীতর কার্যক্রম বন্দনা। পরবর্তী ভজন তো কল্পবটরে বসা মু বান্ধিবি লোটণী পারাটে হই, নীতি জপুথিবি তো নাম কালিবা এই দুনিয়ারে নহি। কণ্ঠশিল্পী নন্দিতা বোস, গীত রচনা করেছেন মহেন্দ্র কুমার প্রধান।

নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রম কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং উপস্থাপনার সুচিস্মিতা। শ্রোতা বন্ধু, আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমরে আলোচনার বিষয় রয়েছে যোগ রক্ষে নিরোগ এবং স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা।

0: শ্রোতা বন্ধু, বিশ্বক এক সূত্রে বাঁধি রাখা, বিশ্বজনক স্বাস্থ্য সুরক্ষা গুরুত্ব দেওয়া, যোগর প্রচার প্রসার করা আদি বিশ্বগুরু ভারত প্রমুখ ভূমিকা গ্রহণ করেছে। বিশেষ করে যোগ ও যোগর উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা লক্ষ্যে 2014 মসিহারু প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতীয় যোগ দিবস পালিত হয়ে আসুছি। এহাকু দৃষ্টি রাখি আজির স্বাস্থ্য ও জীবন কার্যক্রমে আলোচনার বিষয় রয়েছে যোগ রক্ষে নিরোগ। এই বিষয়ে আলোচনা করা আজ আমি প্রাকৃতিক চিকিৎসক তথা বরিষ্ঠ যোগ প্রশিক্ষক খগেশ্বর ওঝা, তাঙ্ক সহিত কথা হইছন্তি অশোক রাউত।
1: স্যার নমস্কার।
2: নমস্কার,
1: আজির এই কার্যক্রমকে আপনার স্বাগত করছু।
2: ধন্যবাদ
1: স্যার। আমি জানন্তি প্রতিবর্ষ জুন মাস 21 তারিখে আন্তর্জাতীয় যোগ দিবস বা বিশ্ব যোগ দিবস পালিত হয়ে আসুছে। এই দিবস পালনর উদ্দেশ্য কণ, চলিত বর্ষ এথিপাই থিম বা বিষয় কণ রয়েছে, এই বিষয়ে টিকি অবগত করাইবে।
2: আমার 2014 মশিয়া সেপ্টেম্বর 27 তারিখে জাতিসংঘর অধিবেশনরে আমার ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি সমগ্র পৃথিবী কু প্রস্তাব দিয়েছিলে যে যোগ দিবস পালন করা পাই।
1: আজ্ঞা।
2: এবং সেই বর্ষ ডিসেম্বর 11 তারিখে জাতিসংঘর পরবর্তী অধিবেশনরে 193টি দেশর প্রতিনিধিঙ্ক মধ্যরু 177 জনকর স্বীকারোক্তি পাই বিশ্ব যোগ দিবস ভাবরে জুন 21 তারিখকু নির্ধারণ করাগলা।
1: আজ্ঞা।
2: এর প্রকৃত উদ্দেশ্য থিলা

শ্রোতা বন্ধু, এবে রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত জানিবা কথা। শ্রোতাবন্ধু, স্বাস্থ্যপ্রদ জীবনযাপন পাইঁ জীবনশৈলীরে সন্তুলন নিতান্ত জরুরি। তেণু জীবনশৈলী ও খাদ্যপেয় আদিরে সন্তুলন রাখন্তু। কার্যব্যস্ততা ভিতর নিজ পাইঁ কিছু সময় নিহাতি বাহার করন্তু। নিয়মিত কিছু সময় ব্যায়াম করন্তু। স্বাস্থ্যপ্রদ আহার গ্রহণ করন্তু। খাদ্যরে লুণ যথাসম্ভব কম খাইবা পাইঁ চেষ্টা করন্তু। সতেজ পনিপরিবা ও ফলমূল খাআন্তু। খাদ্য সঠিক সময়রে খাআন্তু। মদ্যপান ধূম্রপান তমাকু সেবন ঠারু নিজকু দূরেই রাখন্তু। শরীরে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেলে ডাক্তারঙ্ক সহিত পরামর্শ করন্তু। ডাক্তারঙ্ক বিনা পরামর্শরে কোনোসি ঔষধ সেবন করন্তু নাহিঁ। এইভাবে কতটি কথা প্রতি সচেতন রহিলে শরীর সুস্থ রহিপারিব, আউ জীবন বি হইপারিব সরস সুন্দর।

পরবর্তী এই কথাচিত্র বিবিহূত এসি। কণ্ঠশিল্পী মানে হেলে অনুরাধা পড়োয়াল এবং মোহাম্মদ অজিজ, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল, গীত রচনা সমীর।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিয়া আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরের 700-824-8758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখছু 700-824-8758। এথর আসন্তু শুনিবা কণ্ঠশিল্পী অনুপ জলোটাঙ্ক কণ্ঠরে পণ্ডিত কিরণ মিশ্রঙ্ক আউ এক রচনা।

0: লাগে।
1: শ্রোতা বন্ধু, আম ভারত এবে বিকাশ যাত্রারে আগুকু বড়ুছি। প্রতিটি ক্ষেত্রে বিকাশর ধারা দ্রুত হেউছি, আউ এথিরে যুববর্গঙ্ক রহিছি অধিক যোগদান। আম কেন্দ্র সরকার চাষী, মহিলা, যুববর্গ, গরিব তথা পছুয়া বর্গঙ্কু অধিক প্রাধান্য দেউছন্তি। এমানকর সর্বাঙ্গীন বিকাশরে দেশর বিকাশ বলি কোহা যায়। সরকারঙ্ক বিভিন্ন যুবকেন্দ্রিক যোজনা মাধ্যমে যুববর্গ এবে সশক্ত আউ রোজগারক্ষম। সে মুদ্রা যোজনা হেউ অবা স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া হেউ অবা খেলো ইন্ডিয়া, এমিতি অনেক যোজনা দ্বারা যুববর্গ অধিক লাভবান হয়ে পড়ছেন। চাকরি করিবার মানসিকতা নরখি চাকরি দেবা তথা নিযুক্তিদাতা হেবার মানসিকতা রাখুছেন। এই অবসরের আজ রয়েছে আলোচনা যুব উত্থানরে কেন্দ্রীয় যোজনার কার্যান্বয়ন। এ সম্পর্কে আলোচনা করছেন বরিষ্ঠ সাংবাদিক জানকিশ বড়পণ্ডা।
2: বিগত বর্ষ মানকরে কেন্দ্র সরকার যুববর্গঙ্ক সশক্তিকরণ, দক্ষতা বিকাশ এবং রোজগার সৃজন উপরে বিশেষ ধ্যান দিয়ে আসছন্তি। যেমিতিকি স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া, পিএম মুদ্রা যোজনা ভলি অনেক যোজনা মাধ্যমে যুবক মানুষ স্বাবলম্বী করা সহিত নূতন নিযুক্তি সুযোগ সৃষ্টি মধ্য করা যাইছে। যুববর্গঙ্ক পাইঁ কেন্দ্র সরকার প্রমুখ ভাবে অনেক অবদান দিয়েছেন। যেমি আমি কহুলে টিকি আগু স্কিল ইন্ডিয়া মিশন কোটি কোটি যুবকঙ্কু বৈষয়িক তথা বৃত্তিগত প্রশিক্ষণ প্রদান তা মাধ্যমে করা যায়। আপনি জাঁচান পিএম মুদ্রা যোজনার আপনার উদ্যমী মানুষ বিনা গ্যারেটি ঋণ যোগাই দিয়ে যাচ্ছে। সেতু ঋণ নেই অনেক উপকৃত হয়েছেন, সে নিজের শিল্প দোকান ব্যবসায় সে প্রতিষ্ঠা করছেন। সেমতি স্টার্টআপ ইন্ডিয়া কথা আপনার জাঁথে নূতন স্টার্টআপ এবং ইনোভেশন পাইকি যে নবসৃজন বলি আমি কোথায় স্বতন্ত্র পাণ্ঠি এবং সহায়তা প্রদান করা ব্যবস্থা করেছেন কেন্দ্র সরকার। আপনার জাঁথে আউট কথা ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি 20 কথা আপনার বারম্বার শুণুলে, ওড়িশার এপর্যন্ত লাগু হয়ে নথিলা, এই বর্ষ ঠার লাগু হয়েছি। বৃত্তিগত এবং রোজগার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা লাগু করা যাচ্ছে। আগুন পিলা পাঠ পড়ুলে কিন্তু সেমানকর ডিগ্রি মিলুলা, কিন্তু তাঙ্ক পাখে যে বৃত্তিগত জ্ঞান তাঙ্কর কম রহুতলা, সেথিলাগি সেমানকর কামকু যোগ্য হয়ে পড়ু নথিলে। শুনিথিবে খেলো ইন্ডিয়া ক্রীড়া ক্ষেত্রে যুব প্রতিভাবানকু প্রোৎসাহিত করা সহিত আর্থিক সহায়তা মধ্য প্রদান করা যাচ্ছে। রোজগার মেলা মাধ্যমে সরকারি স্তরে নিযুক্তি পত্র বন্টনকু তাকে একদম সরলীকৃত করে দিয়া যাইছে। ডিজিটাল ইন্ডিয়া কথা তো আমি সমস্তে শুনি আসছে, বর্তমান সমস্ত হাতের মোবাইল ফোন এবং সেথিরে আমি ইউপিআই মাধ্যমে আমি পেমেন্ট করুছে, সেটা যুবক মানুষ কিভাবে ভাবে সাহায্য করছে সেটা জানিবার আবশ্যকতা আছে। ডিজিটাল ইন্ডিয়া মাধ্যমে আইটি সেক্টর এবং টেকনোলজি ক্ষেত্রে বহুত মাত্রায় আমি সুযোগ সৃষ্টি করা যাইছে। গোটে কথা নিশ্চিত ভাবে এটি কহিবু, ভারত বিশ্বর সবুঠু অধিক যুবক যুবতী মানকর রাষ্ট্র। এই যে বিশাল যুব পিঢ়ি ভারতকে এক বড় অর্থনৈতিক এবং সামাজিক শক্তিরে পরিণত করা সামর্থ্য রাখতে। আমার বিশ্বর সর্বাধিক যুবপিঢ়ি কথা মুখ কুলি গোটে বড় ভাগ হচ্ছে 25 বর্ষর কম বয়সর যুবক যুবতী। আউ গোটিয়ে হচ্ছে অন্যান্য বিকশিত রাষ্ট্র গুড়ি অছে, যেমিতিকি জাপান কুহাযাই পারে, চীন, যেগুলা সব বিকশিত রাষ্ট্র কথা আমি কৌছে, তাঙ্ক তুলনায় ভারতের কার্যক্ষম জনসংখ্যা, কার্যক্ষম মানে হচ্ছে যে ওয়ার্কিং এজ পপুলেশন, যে কামকু যাচ্ছেন সেমানকর সংখ্যা সর্বাধিক এবং সেমানে দীর্ঘ সময় ধরি মধ্য কাম করে পারিবে। আপনার যে আন্তর্জাতিক স্তরে ভারতীয় যুবক যুবতী মানকর কুশলী যুবক যুবতী মানকর বহু চাহিদা রয়েছে। সেথিলাগি অনেক দেশের শ্রমিক এবং কর্মচারীকর অভাব দেখা যাওতলা বেলে তাঙ্কর জনসংখ্যা বহুত কম, তাঙ্কর বৃদ্ধক সংখ্যা বেশি, তেমনি সেথিপাই আমার ভারতীয় যুবপিঢ়ীঙ্কর সমগ্র বিশ্বকু কুশলী শ্রমশক্তি যোগাউছন্তি এবং আমি মধ্য সেথিরু রোজগার বি করুছে। আমি ভারতকু রেমিটান্স বা বৈদেশিক মুদ্রা আম দেশকু আসুছে, যেমন আমার রপ্তানি কলে আসে সেইভাবে ভাবে যুববর্গ ভারতকু বহুত মাত্রায় সমৃদ্ধ করছেন। এই যে ভারতের এই বিশাল যুব জনসংখ্যাকু এক সুযোগে পরিণত করা আমি কোথায় সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না আপনার শুনুবে সবুলে সেই কথা আমি কুছে, এটা গোটে সুযোগ। ভারতের জনসংখ্যা কথা আমি কহা যদি 65% যুব পিঢ়ি আমাদের দেশের অনেক তাঙ্ক

0: ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଆପଣମାନଙ୍କୁ ଆଜିର ରଜ ପର୍ବ ଉପଲକ୍ଷେ ବହୁତ ବହୁତ ଶୁଭକାମନା ଆରୁ
1: ଜୁହାର।
0: ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ କ୍ଷେତ ଖମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ନ ବି ସ୍ୱାଗତ
2: ହୋଇ ଦାଦା ଆରୁ ଦାଦା ତମକେ ବି ଜୁହାର।
0: ହଁ ବିରସୁ ଜୁହାର ଜୁହାର।
2: ତ ରଜ ପର୍ବ ଆଜିକା
0: ହଏ ଗା ଦୁଲି ଦୁଲନା ଆରୁ
2: ପାନ ବି ଖାଇଲା।
0: ଖାଲି ପାନ ଖାଇଲା କେ ପିଠା ପଣା ବି ତ ହେଲା ଗା।
2: ତ ଇଏ ମୋ ଯେନ୍ ମୁଖିଆ କଥା ରଜ ପର୍ବ ର
0: ହଏ
2: ମାଇଟ ମା କେ ପୂଜା କରସୁ।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ।
2: ଆରୁ ଇ ମାଇଟ ମା ଆମର ଲାଗି କେତେ ମହତ୍ଵ ହେ ସୁଜେଇ ଦେସି ଇ ରଜ ପର୍ବ ଟା।
0: ହଏ ଗା ଆରୁ ରଜ ପର୍ବ ଦିନେ ଆମର ମାଇଟ ମା କେ ଆମେ କୌଣସି ଆଘାତ ବି ନେଇ କରୁ ନେଇ କେ
2: ହଇ ହଇ
0: ଏ ଦିନ ତ ତାହାକୁ ପୂଜା କରାଯାଏସି।
2: ଆମ ଚାଷ କାମ ପୁରା ବନ୍ଦ କରା ହେସି ଆଜିର ଦିନ ନ।
0: ହଏ ହଏ
2: ତାକେ କୁଡା କୁଡି ନେଇ କରିଥିସୁ କି ଇ ମାଇଟ ଉପରେ କିଛି ଆମେ କାମ ନେଇ କରିଥିସୁ।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ। ଆରୁ ରଜରେ ଗା ଆମର ଛୁଆ ମାନେ ଝିଅ ଛୁଆ ମାନେ ତାଙ୍କର ଦୁଲି ଦୁଲା ଖେଲି ଥିସନ
2: ହଇ
0: ନେଇ କେ ସେମାନେ ନୂଆ ପୋଷାକ ବି ପିନ୍ଧିଥିବେ ଛୁଆ ମାନେ ହଉ କି ଆମର ଯେନ୍ ନାନି ବହେନ ମାନେ ଆନନ୍ଦ ଉଲ୍ଲାସରେ ତାଙ୍କର ଦୁଲି ଝୁଲି କରି ମଜା କରୁଥିସନ ନେଇ କେ
2: ହଇ ଆରୁ ପର୍ବ ଟାକେ ଏନ୍ତା ନ ମନେଇଥିସନ।
0: ହଏ ହଏ ହଏ ଆର୍ ଖାଇବାର ଭିତରେ ତ ଯେନ୍ ପିଠାପଣା ହେଇଥିସି କେତେ ପ୍ରକାର ପିଠାପଣା ହେସି ଆରୁ ଶୁକ୍ର ଦଦା ହେତିର ଲାଗି ତ ସବକୁରର ଘରକେ ଆମର ଆଏସନ।
2: ହଇ ଆରୁ ଆମେ ଏଇ ବୈଠକିକି ଆସିଛୁ ବୋଇଲେ ପହଞ୍ଚି ଯାଇଥିବେ ନ
0: କହିଛନ୍ ଯେ ବୈଠକି ସରୁ ସରୁ ମୁଇଁ ପହଞ୍ଚି ଯିମି ବୋଲିକରି
2: କିଏ ଜାନିକା ଆକ୍ଚୁଆଲି ପହଞ୍ଚିକିରି ପୁରା ମାଡ଼ି ଚାଲିଥିମେ।
0: ସତେଗା ଠିକ କହିଲ ମତେ ମନେ ପଡ଼ିଗଲା। ଟିକେ ଆଗରୁ ମୁଇଁ ଫୋନ କରିଥିଲି ଯେ ମୁଇଁ ସେ ଶଶି ଘରେ ଅଛେ ବୋଲିକରି କହୁଥିଲି।
2: ଆହାଦେ ତ ଆମର ଘରକେ ପହଞ୍ଚିବାଟା କେତେ ଦେରି ଲାଗବା ତାକେ
0: ହଏ ତ ଆରୁ କାଁ କରୁଛନ୍ ଆବାର ତାଲ ବୋଇଲି ଯେ ଇନେ ପିଠାପଣା ଟିକେ ଖାଉଛେ ବୋଇଲି।
2: ହଇଗା ଗୁଟେ ଯୁଡ଼େ କାଣା ଖାଇବେ ପୁରା ବେଲେଟେ ଠୁକି ଦେବେ ତାରନୁ ଯାଇକିରି ଗହେନୁ ବାହାରମେ
0: ହେତିର ଲାଗି ତ ଡେରି ହଉଛି ଗା।
2: ହଇ
0: ହେଲେ ଯାହା ବି ହଉ ଦଦା ତ ଖାଇସନ୍ ଖାଇବେ ବୋଇଲେ ଆଜି ତ ପରବ ତିହାର ଦିନେ ମଜା ମଜଲି ସେନ୍ତା ସବୁ ବର୍ଷ ବି ହେସି ଇ ବର୍ଷ ବି ହଉଛେ ନେଇ କେ।
2: ହଇ ଦାଦା ତ କଥା ପଡିଥିଲା ଆମର ଇ ମାଇଟ ମାକେ ଆମେ ପୂଜା କରସୁ ଆଜି ଦିନ
0: ହଇ
2: ହେଲେ ଇ ଜିନିଷଟା ତ ଆମର କେନ୍ ଯୁଗୁ ଚାଲି ଆସୁଛେ
0: ହଏ ତ
2: ହେଲେ ଫେର ଆମର ଯେନ୍ ଚାଷବାସର ପଦ୍ଧତିଟା ଯେନ୍ ବଦଲି ଯାଇଛେ ତାର ଲାଗି ଆମର ଇ ମାଇଟ ମାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଧୀରେ ଧୀରେ ଖରାପ ହେଇ ବସଲାନ
0: ହଏ ହଏ
2: ତ ତାକେ ସୁଧରାବାର ଲାଗି କାଣା ଯୋଜନା କରା ହେଇଛେ କ୍ଷେତ ବଚାଓ ଅଭିଯାନ କହିକିରି।
0: ଆରୁ କ୍ଷେତ ବଚାଓ ଅଭିଯାନରେ ଆମେ କ୍ଷେତର ସୁରକ୍ଷା କରବାର ଯେନ୍ ସବୁ ପ୍ରୋଗ୍ରାମ ମାନେ ରଖିଛୁ ଯେନ୍ତା କି ଜୈବିକ ପଦାର୍ଥରେ ଚାଷବାସ କର୍ମା
2: ହଇ ହଇ
0: ରାସାୟନିକର ଯାହା ବି ବ୍ୟବହାର କରୁଥିଲା କୀଟନାଶକ ହଉ କି ଯେନ୍ ସାର ଖତ ହଉ
2: ହଇ ହଇ ହଇ
0: ସେଟାକେ ବନ୍ଦ କର୍ମା ନେଇକେ
2: ହଇ
0: ଆରୁ କ୍ଷେତ କଲାକେ ସଜେଇକରି ରଖମା ନେଇକେ
2: ହଇ ଦାଦା। ଆରୁ ଇହାଦେ କାନ ଆମେ ଚାଷବାସ କରୁଛୁ ଆରୁ ଏନ୍ତାନ ଯଦି ଆମେ ଚାଷବାସ କରି କରିକିରି ମାଟିଟାକେ ପୁରା ଖରାପ କରିଦମା ବୋଇଲେ ଆଗାମୀ ଦିନେ ଚାଷ ହେବାଟା ମୁସ୍କିଲ ହେ
0: ସୁଖା ଭଟା ହେଇଯିବା
2: ହଇ ଆରୁ ଫସଲ ଯଦି ନାଇଁ ମିଲେ ବୋଇଲେ କାଣା ହେବା ଖାଇବାର କେ ଆମକେ ନେଇ ମିଲେ
0: ବହୁତ ଅସୁବିଧା ହେବା ନେଇ କେ
2: ହଇ ତ ତାର ଲାଗି ଏହା ଛିନ୍ନୁ ଆମକେ ସଚେତନ ହେଇକିରି ଇ ଆମର କ୍ଷେତ ବଚା ଅଭିଯାନ ଯେନ୍ କାମମାନ କରା ହଉଛେ ସେ କାମମାନକେ କରିବସମା ବୋଇଲେ ଆମର କ୍ଷେତ ବାହାର ଭଲ ରହିବା ଆମର ମାଇଟମା ସୁରକ୍ଷିତ ହେଇକି ରହିପାରବା।
0: ହଏ ଗା ଆର ବିରସୁ
2: ହଁ ଦାଦା
0: ଖାଲି ଆମେ କ୍ଷେତ ଖୋଲାକେ ବଞ୍ଚଉଥିଲେ ତ ନେଇ ହୁଏ
2: ହଇ ହଇ
0: ଘରେ ବି ଯେନ୍ ଆମର ରହିଛନ୍ ଗା ଯେନ୍ ବରିଷ୍ଠ ବାପା ମା ମାନେ ଅଜା ଆଈ ମାନେ
2: ହଇ
0: ସେମାନଙ୍କର ବି ଶରୀରର ଆମକୁ ଖ୍ୟାଲ ରଖବାର ଅଛି
2: ହଇ ତାଙ୍କର ଶାରୀରିକ ହଉ କି ମାନସିକ ହଉ କି ତାଙ୍କର ଉପରେ ଯାହା ବି ଦରକାରୀ ଜିନିଷ ମାନ ରହିଛେ
0: ସେଟା ମାନେ ସବୁ ଆମକୁ ହିଁ କରବାର ଅଛି ନେଇ କେ
2: ହଇ ଆରୁ ତାଙ୍କେ କିଛି ବି ଜିନିଷରୁ ବଞ୍ଚିତ କରବାର ଆମର ଅଧିକାର ନାଇଁ ନ
0: ହଏ ତ ସେମାନେ ତ ଛୋଟ ବେଲୁ ଆମକୁ କେତେ ସଜେଇ ଧଜେଇ କରି ଖୁଆଇ ପିଏଇ କରି ବଡ଼ କରିଛନ୍
2: ହଇ ହଇ
0: ଆର୍ ଏହା ଚିନ୍ ସେମାନେ ଅପାରୁ ହେଇଗଲେ ବୋଲିକରି ଆମେ ସେ ଭଳିଆ ତ କରବାର କଥା ନେଇ ନେଇ କେ
2: ଆରୁ ଦେଖାଯାଉଛେ ଏଖେନ୍ ଧୀରେ ଧୀରେ ଯେନ୍ ପରିବାରଟା ପୁରା ସୀମିତ ହେଇକି ରହିଯାଉଛେ
0: ହଇ
2: ଆଗେ କାନ ରହୁଥିଲେ ଯୌଥ ପରିବାର ହିସାବ ନ ଅଜା ଆଈ ମା ବାପା ଛୁଆ ପିଲା କେତେ କାଣା ରହୁଥିଲେ
0: କକା ବୋବା ସବୁ ମିଶିକିରି ରହୁଥିଲେ
2: ହେଲେ ଇହାଦେ ପୁରା ଆମେ ଦୁଇ ଆମର ଦୁଇ ଏଇ ସିଷ୍ଟମ ଥି ଚାଲିଛେ
0: କେନ ଏକ ବି ହେଇଯାଉଛେ
2: ହଇ ହଇ ତ ଇନ ବେଶୀ ଅସୁବିଧା ହଉଛେ ଆମର ଯେନ୍ ଛୋଟ ଛୋଟ ଛୁଆ ମାନେ ରହିଛନ୍ ସେମାନେ ଇ ଯେନ୍ ଆମର
0: ଅଜା ଆଈ କଥା ଜାଣିବି ନେଇ ପାରବା କି ତାଙ୍କର ସ୍ନେହ ମମତା ବି ସେମାନେ ପାଇବି ନେଇ ପାରବା।
2: ଆରୁ ଛୋଟ ବେଲେ ଯଦି ଆମେ ସ୍ନେହ ମମତା ନାଇଁ ଦେମା ଛୁଆକେ ବୋଇଲେ ସେମାନେ ବିଗିଡ଼ି ଯିବାର ଚାନ୍ସଟା ବେଶୀ ରହୁଛେ
0: ହଏ ତ আর ই ভাল চান্স রহুছে কেন দেখা বি যাচ্ছি
2: তো ই অসুবিধাটাকে আমি মানে সবাই জানিছু হলে ফের তার উপরে আমি মানে এইসব কাম মানে নাই করবার আমার ঘরে যদি বরিষ্ঠ নাগরিক মানে রহিছন কি বাপা মা রহিছন বলে তাকে অলগা রখিদেমা আর আমি খালি নিজের পরিবারকে দেখমা এ বাকি সব হয়ে যাচ্ছে তার লাগি তাঙ্কর উপরে অত্যাচার করলা বাকি কথাটা হয়ে যাচ্ছে
0: বিলকুল গা আর অত্যাচার কহল যে গোটে কথা মতো মনে পড়লা মা বাপা মানে যাহা বি সে তাঙ্কর ইনকম করেছেন বা রোজগার করি রখিছন সেটাকে যেটা বুড়া বয়সে ব্যবহার করি বঞ্চবু বলি সে জিনিসটাকে বি কিছু ব্যক্তি মানে এটা অছন সে সেই মা বাপার যে অর্জিত ধনকে সে খরচা করেছেন আর সেন বুড়া মা বাপা মানে বহুত অসুবিধার পড়ছেন
2: হই তার সঙ্গে তাঁকর দেহ পাই যদি নসিগলা বইলে তাকে দেখাশুনা নাই করছেন ঔষধ পত্র নাই দেশন তো এই যে তাঁকর দেহ পাই নসিগলে আমাকে ডাক্তারখানা মানকে নেই যাবার আছে তাকে ঔষধ পত্র দেবার আছে ঠিকঠাক আর যাহা বি দরকারি জিনিস মানো তাঁকর দরকার সেই জিনিস মানকে তাকে যোগাই দেবারটা আমার দায়িত্ব হয়
0: তাহলে যে মানে মানুষ জীবনের জন্ম হবার সার্থক হবা নাই কে
2: হই দাদা আর এটা তো পশু মানে কানা জন্ম হেসন আর চলাবুলা করে সারলা পরে মা বু আর সম্পর্কটা তুটি দিয়েছি
0: কে কেন রয়েছেন তাঁকর জনা নাই পড়ে
2: হই হই
0: কি কানা হেসি নে হেসি সে জানি নাই পারন কাঁকর সে মনিষ নেই সে নেই কে
2: হই তাঁকর ভিতরে ভাবনার জিনিসটা নেই নো
0: নেই নো তো যাহা বি হো আমি আমার যেন বরিষ্ঠ বাপা মা হো কি অজা আই হো সেমানকর আমি খেয়াল রাখবার কথা আর সময় জানি করি সেমানকু সব সুবিধা করবার কথা
2: হই দাদা
0: হলে বিরসু
2: হ্যাঁ দাদা
0: আমার যেন ভারত সরকারকর 12 বরস শাসনকাল হই গলানো
2: হই হই
0: আর 12 বরস ভিতরে আমকু বহুত কিছু সরকার সুবিধা দেইছন আর দৌছন বি
2: সুবিধা দৌছন বলে নুয়ান যোজনা মানকে আনুছন আমার উন্নতি লাগি
0: হয়
2: বিশেষ করে আমি যদি দেখমা আমার চাষ ক্ষেত্র নে বহুত রকমের কার্যক্রম মান করা হয়েছে যেথির দ্বারা আমার চাষী মানে উপকৃত হোছন আর লাভ বি উঠাই পারুছন
0: হয় তো
2: যেটা কি আমার চাষবাস করবার লাগি নিহাতি পুঁজি দরকার পুঁজি নেই ন বলে সেমানে আমার ঋণ বহুত কম সুধ ন ঋণ পাইকি সেমানে তাঙ্কর চাষবাসকে আগকে নেই পারুছন
0: হয় তো
2: আর খত সার কহ খত সার ক্ষেত্রে বি বহুত রকমের সুবিধা দিয়া হচ্ছে সবসিডি দিয়া হচ্ছে ঘিনিকি সেমানে তাঙ্কর চাষবাসে লগাই পারবে
0: কম মূল্যের দিয়া হচ্ছে নেই কে
2: হই হই তারপরে বিহন বি ভাল ভাল বিহন মানো আমার লাগি যোগাই দিয়া হচ্ছে আর চাষবাস করে সারলা পরে আমার যেন নষ্ট হয়ে যাইছি প্রাকৃতিক দুর্বিপাক হোক কি আমার জঙ্গলি জীবজন্তু মানকর দ্বারা উপদ্রব হয়েকি আমার যেন নষ্ট হয়ে যাইছি ফসলটা তার উপরে কেনতা করে আমি ভরপাই পাই পারমা
0: সেথির বি সুবিধা করে দেশন
2: করে দেশন বইলে পিএম কিষান বীমা যোজনা যেন রয়েছে ই ন সে জিনিস মানো
0: সুবিধা হচ্ছে
2: সুবিধা হয়ে পড়ছে
0: আর বিশু চাষী ভাই বোন মানকর চাষবাসর জিনিসর অমল হয়ে সারা পরে সেটাকে বিক্রি বটা করবার

মতওয়ালা আখিরে মো হাজারে প্রেমিকার বসা, মতওয়ালা আখিরে মো হাজারে প্রেমিকার বসা, হেলে হেলে দেই পারি নাহি আজি যায় কাহাকু।